সার্ভিস চাউনো হোস যা পাউনো হোস রু 1,42,500 সম্মুখ ক্যাশব্যাক যা উপহার হরু 85 র 98 ইঞ্চ টিভিমা টিসিএল সাউন্ডবার চিজমা সিসি ইন্ডাকশন কুকটপ ওয়াশিং মেশিনমা 6 কিলো সার্ফেক্স ম্যাটিক এসি না ফ্রি ইনস্টলেশন যা 0% ইএমআই নাগে সাথে পুচ্ছ শর্ত হরু লাগু হুনে থে গ্লোবাল নাম্বার 1 গুগল টিভি ব্র্যান্ড টিসিএল সিসি ইলেকট্রনিক্স।